0: এটা একদম সিম্পল এবং সেইথিপাই মুঁ সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আকাশবাণী কটক অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি রত্নাকর চয়নী।

0: প্রিয় চাষী ভাই ভৌণী মানে মূলিয়াখুর যত্ন পাই আখু গছকু এক ধারুয়া কটুরি রে ভূমি পতন সহ সমান করে কাটি দিন্তু ইয়াদ্বারা আখু অধিক অমল হুয়ে ও মূলিয়াখু ফসল পাই অধিক গজা বাহারে জমিরু শুখিলা পত্র বাহার করে ক্ষেতকু পরিষ্কার করন্তু আখু ফসলরে শর্করা অংশ হাত ব্রিক্স মিটর সাহায্যে পরীক্ষা করন্তু ব্রিক্সর মূল্যাঙ্ক 18 অধিক হলে আখু কাটি দিন্তু আখু খুঁটাকু কাটি সারিবা পরে চাষ করে হুড়া ভাঙ্গি দিন্তু যা ফলরে পুরুণা চের নষ্ট হয়ে এবং নূয়া চের বাহারি আখু বড়িবারে সাহায্য করে মাটি অধিক শুখি যাই জলসেচন করে হুড়া ভাঙ্গন্তু হুড়া ভাঙ্গিলা সময় হেক্টর প্রতি 10 টন গোবর খত 100 কিলোগ্রাম যবক্ষারজান সার 100 কিলোগ্রাম ফসফরস সার এবং 30 কিলোগ্রাম পটাশ সার প্রয়োগ করন্তু ধাড়ি মধ্যে গছকু গছ ব্যবধান 45 সেমি অধিক থিলে হুড়া ভাঙ্গিবার 30 দিন মধ্যে খুঞ্চা দিন্তু এথিপাই আখু কাটিবা বেড়ে আখু খণ্ডকু তলি পকান্তু কিংবা পলিথিন মুনিরে চারা উতারন্তু মূলিয়াখুকু রোগমুক্ত করিবা পাই খুঁটা কাটিবা পরে হেক্টর প্রতি 1000 গ্রাম কার্বেন্ডাজিম বা থায়োফেনেট মিথাইল 750 গ্রাম 500 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু ভেন্ডি বিহন লগাইবার 3 সপ্তাহ পরে কুড়াখোসা করে বড়কা অর্ধেক যবক্ষারজান সার প্রয়োগ করন্তু প্রতি 5-6 দিন ব্যবধানরে ভেন্ডি কিয়ারিরে মাটির বতর দেখি জলসেচন করন্তু প্রতি 2 দিনরে থরে ফল তোলন্তু নচেত গছ বৃদ্ধি ও ফলধারণর শক্তি কমি যাইথায় ও ফল বুঢ়া মধ্যে হয়ে যাইথায় ভেন্ডি গছ থন্ডা লাগি ছোট হইথায় ও ফল মধ্যে ছোট হইথায় অধিক অমলক্ষম ভেন্ডি পাই ভল কিসম চয়ন করন্তু ভল কিসম গুড়িক হচ্ছে অর্কা অনামিকা অর্কা অভয় উৎকল গৌরব পুষা A4 ভেন্ডি গছ মধ্যে দূরতা 60-30 সেমি রখন্তু হেক্টর পিছা 20 গাড়ি ভল সঢা গোবর খত সহ 80 কিলোগ্রাম যবক্ষারজান সার 40 কিলোগ্রাম ফসফরস সার ও 40 কিলোগ্রাম পটাশ সার প্রয়োগ করন্তু ভেন্ডি চাষ পাই জমি প্রস্তুতি সময়ে অনুমোদিত যবক্ষারজান সারর অর্ধেক এবং সমস্ত ফসফরস এবং পটাশ সার মূল সার হিসাবে সবুতক খত সহিত প্রয়োগ করন্তু খরাটিয়া ডালি জাতীয় ফসলরে জলর আবশ্যকতাকু দৃষ্টি রাখি সংকট কালরে অর্থাৎ ফুল বা ফল ছুঁই ধরিবা অবস্থায় বা দানা গঠন ও ছুঁইর দানা পূরণ অবস্থায় জলসেচন করন্তু ডালি ফসলরে পত্রখিয়া পোক ধলা মাছি যৌ পোক পত্র অঙ্কুণি ঝামলা রোগ পত্রদাগ রোগ সাহেবী রোগ আদি লাগিবার সম্ভাবনা রয়েছে পোক ও সাহেবী রোগর নিয়ন্ত্রণ পাই হেক্টর প্রতি 125 গ্রাম এসিটামিপ্রিড কিংবা 500 মিলিলিটর পাইরোফ্রক্সিফেন 10 IC 500 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু রোগ নিয়ন্ত্রণ করিবা কু হেক্টর প্রতি 1250 গ্রাম কপর অক্সিক্লোরাইড 500 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু ফুল আসিবা সময়রে হেক্টর প্রতি 250 মিলিলিটর ট্রাই কুইন্টাল বা 125 মিলিলিটর ফান্টাকু 250 লিটর পানিরে মিশাই সিঞ্চন কলে অধিক সংখ্যায় ফুল হওয়ার সঙ্গে সঙ্গে ছুঁইগুড়িক লম্বা ও হৃষ্টপুষ্ট হয়ে ডাড়ুয়া ধানের কাণ্ডবিন্ধা পোক আক্রমণ করে হেক্টর প্রতি 12.5 কিলোগ্রাম ফিপ্রোনিল 0.3 দানাদর বিষ অল্প পানি রাখি প্রয়োগ করন্তু অথবা 1 লিটর ক্লোরোপাইরিফস 500 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু পত্রপোড়া রোগ দমন পাই হেক্টর প্রতি 50 গ্রাম স্ট্রিপ্টোসাইক্লিন ও 1250 গ্রাম ব্লাইটক্স 50 সেচিত গুণ্ড 500 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু
1: শুনেলে কৃষি সূচনা এথর শুণত পাপাগর সূচনা চাষী ভাই ও ভীমান পাপাগর সূচনা অনুযায়ী আসন্তা 24 ঘণ্টা মধ্যে রাজ্যের কোরাপুট মালকানগিরি নবরঙ্গপুর গঞ্জাম গজপতি এবং রায়গড়া আদি জেলা গোটে দুটি স্থানরে স্বল্প মধ্যম ধরনের বর্ষা কিংবা ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে শুণলে চাষী ভাই ও ভীমান পাপাগর সূচনা

0: প্রত্নতত্ত্ব বিভাগ, আইআইটি খড়গপুর এবং ভোপালপুর স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার মধ্যে এক অণ আর্থিক বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ অধীনে থাকা 82টি এবং ওড়িশা রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ অধীনে থাকা 212টি কীর্তিরাজির বিকাশ দিগরে এহা গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে বলে শ্রী সুরজ আশা ব্যক্ত করেছেন। সার্কিট হাউসগুলিকর সুপরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নত সেবা সুনিশ্চিত করা রাজস্ব পরিচালনা বিভাগ অতিরিক্ত মুখ্য শাসন সচিব ডক্টর অরবিন্দ পাঢ়ী নির্দেশ দিয়েছেন। ভুবনেশ্বরঠারে গতকাল ডক্টর পাঢ়ীঙ্ অধ্যক্ষতায় এ সংক্রান্ত উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিচালনাগত স্বচ্ছতা, উন্নতমানর সেবা, আর্থিক শৃঙ্খলা এবং স্বচ্ছ বুকিং প্রক্রিয়া নিয়ে বৈঠকের বিস্তৃত আলোচনা হয়েছে। কটক, বরগড় এবং যাজপুর জেলার হস্তন্ত কেন্দ্র এবং পার্ক প্রতিষ্ঠা পাই সরকার পক্ষর বিচার বিমর্শ আরম্ভ হয়েছে। নির্মাণ বিভাগ প্রমুখ শাসন সচিব সঞ্জয় কুমার সিংহ অধ্যক্ষতায় এনে এক বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। কটক জেলার অভিমানপুর, বরগড়ের গোবিন্দপুর মৌজা, যাজপুর জেলার গোপালপুরঠারে এই কেন্দ্র প্রতিষ্ঠা নিয়ে বৈঠকের আলোচনা হয়েছে জনাপড়ছে। বালেশ্বর জেলা চাঁদিপুরস্থিত পরীক্ষণ ঘাটিরে স্বল্প দূরগামী ক্ষেপণাস্ত্র অগ্নি ১ সান্ধ্যকালীন পরীক্ষণ সফলতার সহ সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ডিআরডিও পক্ষর স্ট্রাটেজিক ফোর্স কমান্ডর সহযোগে এই পরীক্ষা করাযাইছে। সম্পূর্ণ স্বদেশী জ্ঞানকৌশলের প্রস্তুত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমস্ত মানদণ্ড সফলতার সহ সম্পন্ন করেথিবা প্রতিরক্ষা মন্ত্রণালয় কহিছি। সংস্কৃতি মন্ত্রণালয় অধীনে রাজ্যের পাণ্ডুলিপি, তাড়পত্র, পোথি এবং প্রাচীন গ্রন্থগুলিকর সর্ভে ও দস্তাবিজকরণ কার্য জারি রয়েছে। জ্ঞানভারত মিশন আপ মাধ্যমে সেগুলিকর পঞ্জীকরণ পাইঁ পরামর্শ দিয়াযাইছে। কোণসি সংস্থা কিংবা ব্যক্তিবিশেষঙ্ক নিকটরে সংরক্ষিত থিবা এইসবু বিরল সংগ্রহগুলিকর পঞ্জীকরণ পাইঁ জিলা সংস্কৃতি অধিকারীঙ্ক কার্যালয় সহ যোগাযোগ করিবাকু কুহাযাইছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ সিএচএসি পক্ষর যুক্ত দুই পরীক্ষায় প্রদান করা মার্কশিট ত্রুটিশূন্য রহিব বলে পরিষদ কহিছি। ডিজিটাল মার্কশিট্রে রহিতিবা ত্রুটি পরিপ্রেক্ষীরে পরিষদ পক্ষর এহা কুহাযাইছি। বৈষয়িক কারণ যোগু এই ত্রুটি রহিতিবা পরিষদ স্পষ্ট করেছি। এনেই সমস্ত কনিষ্ঠ মহাবিদ্যালয়ঠারু রিপোর্ট মগা যাইছি। পরীক্ষা খাতার পুনঃমূল্যাঙ্কন সংক্রান্ত বিজ্ঞপ্তি আসন্তা সোমবার প্রকাশ পাইব বলে পরিষদ পক্ষর কুহাযাইছি। কন্ধমাল জিলা পরিষদর অষ্টম অধিবেশন জিলা পরিষদ সম্মেলনী কক্ষঠারে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উদ্যান কৃষি, পানীয় জল, গ্রামীণ আবাস এবং অন্যান্য জনকল্যাণকারী যোজনার স্থিতি নিয়ে সমীক্ষা করাযাইছি। কেন্দ্রাপড়া সদর, নিকিরেই, রাজনগর, তালচুয়া, মেরেইন এবং মার্শাঘাই থানা অন্তর্গত বিভিন্ন অঞ্চলের গতকাল অবকারী বিভাগ পক্ষ চড়াও করা মোট 1737 লিটর মদ জবত করা সহ 8 জনকু গিরফ করা জেলা অবকারী বিভাগ সূচনা দেইছি। দেশব্যাপী জারি রহিতিবা জনভাগিদারী অভিযান সবুঠারু দূরের সর্বপ্রথম অধীনে কটক জেলার আঠগড় ব্লকরে এক স্বচ্ছতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, সরকারী এবং বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা যোগ দিয়ে রাস্তাঘাট, সার্বজনীন স্থান, হসপিটাল আদি সফেই কার্য করে পরিবেশ সংরক্ষণ দিগরে কইঁছঙ্কর ভূমিকা এবং সেমানক সুরক্ষা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে নেই আজ বিশ্ব কইঁছ দিবস পালন করা যাউছি। 2000 এই দিবস মই মাস 23 তারিখে প্রতিবর্ষ পালিত হয়ে আসুছি। ওড়িশা এবং নিকটবর্তী অঞ্চল উপরে ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে। এর প্রভাবে পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগরের আসন্তা সপ্তাহক মধ্যে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষর আকলন করাযাইছি। এই সময় মধ্যে রাজ্যের কেতক অঞ্চলের বর্ষা হয়েপারে। অন্যপক্ষে রাজ্যের আসন্তা 26 তারিখ পর্যন্ত প্রবল গরম অনুভূত হব। আসন্তা 24 ঘণ্টা মধ্যে গরম এবং গুড়ুগুড়ি নিয়ে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ প্রায় 15 জেলাকে সতর্ক সূচনা জারি করাযাইছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পেয়ে এটিকে শেষ হল। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে অপরাহ 2:32।
1: আজ এথরে শুণন্তু প্রসূতি নাড়িপ্রণ এ সম্পর্কে কহিছন্তি ডাক্তার লীলাবতী কুরু।
2: মিলিত জাতিসংঘ মে মাস 23 তারিখকু অর্থাৎ আজির দিনটিকু আন্তর্জাতিক প্রসূতি নাড়িব্রণ নিরোধ দিবস ভাবরে পালন করুছন্তি। প্রসূতি নাড়িব্রণ বা ফিস্চুলা হেউছি যোনিদ্বাররে রন্ধ্র যাহা উপরিভাগ

0: জম বনু জাপিত বনু চোখো আছু রক্ষণে খানেক তারে বুঠরে খানেক ধার ধারে করে লাঙ্গা কাতে জাপিত জিরকা নৌকা কাতে তো তিনা দিন তাহে না বহ ঘুর ঘুর কান্তিঞা জাঙ্গা হো বাং টেনখো কান্তিঞা আধো আধো বইন দাঁড়িয়া কানা ওনে ওনা ওড়া পিঁডে রেগে কাটিজ ইন কিতি জিরলেন কে তেতাং হো তুমি তেতাঙ্গা কাতিঞা দা দা কাটি দা
1: মাসে অকই ওনা বাহারে পিঁডে রে দই গিতি যাকানা আঞ্জমি দাম এ পেড়া দাদা পেড়া দাদা
0: দা কাটি দা
1: দা এমনিয়া আচ্ছা নে নোয়া বতর না দা গে নুইমে পেড়া দাদা আমা ওড়া দোকারে নন্ডে তো চিদাম গিতি যাকানা
0: ইঞ্জ আন্দো ওড়া বানু আ নোয়া ধরতি রে ইঞ্জ রেন্দো চেলে হো বানু কোয়া
1: ইস হরমো মা সেঙ্গেল লিকা লল আকা তামা
0: আলম জটে তিঞ্জা উচড়া মা নয় জেলে দাম চেলে কা ঘাওয়া কানা
1: ও উনা কথা পেড়া দাদা চলো হাসপাতাল নিদি মিয়া
2: আচ্ছা শর্মা বাবু নোয়া চাক লেকান দাগ কদ তিসকুন আমাং হরমরে হই কেনা নোয়া মাথু মুড়ু জাজার কানা
0: হ্যাঁ ইঞা মুড়ু জাজার হই কানা
2: হ্যাঁ
0: জাহান ভবিত লেনা ওনা কে সরি না
1: ডাক্তার বাবু নুয়া তিরে চাক লেকান তামারং দাগ নেলতে হিদিক তো হেজ আদিন তাহে ইনতে বাং বিলম কাতে হাসপাতাল গিন আগু কে দেয়া
2: রূপময় দো সার হয় ইমাম কানা সরি গে যথাত মনমি আম কামি একদা শর্মা বাবু নুন্দি নোয়া আজার তো চুকু কাতে আমরা চিতাম ধরক বিলম লেখান চেক হইক বাড়াই তিন জাঙ্গার না কাটুক গলা কত মা মু আর লুতুর দ অবস্থা।

দায় ওলা কাদায় লক্ষ্মীকান্ত রায়, সান্তাড়িতে তর্জমা কাদায় অজিত কুমার কিস্কু, নোয়ার কো সেলিক লেনা ডাক্তার জমাদার কিস্কু, জারি আপাত ঠাকুর দাস টুডু, সাগেন ভাস্কর চন্দ্র সরেন, রূপ অর্চনা মান্ডি, জারি রাসমণি মুর্মু, আর শেরমারে দয় সেলিক লেনা শান্তিময় হাঁসদা। সেরিং রেদকিন সেলিক লেনা রামকিষণ মুর্মু আর লক্ষ্মীরানী মুর্মু। সাপড়াওরে দহ পরিমল হেমব্রম। মুচাদ রেদহ বুলবুলি হাসদার সাঁওতেন কোয়া দং সেরিং বনা জম লেগে।

ये जो स्टाइल आमर जेमिति समलपुर गीतरे अछि रंगवती आमर बहुत गुटे फेमस गीत से रंगवती फेमस गीत पूर्व जेमिति ढोल र पार्ट अछि आमे समय से शुणिबा अक्वेंटेड रहि মানে বাজে তাপরে রঙ্গবতী গীত আছে সেমতি লাবণী পূর্বর এই আজরে আমার সম্বলপুরের ঢোল বাজে এবং লাবণী পূর্বর সেমানে নাল বজান তাদের ঘুঙ্গুরর বি বহুত প্রয়োগ করন্তি লঘু সংগীতর যে পর্যায় সেটা মহারাষ্ট্রের বহুত বিস্তৃত যা মধ্যে আমার মানে সব সন্তবাণী যেমতি সন্ত তুকারাম সন্ত নামদেব একনাথ এ প্রকার বহু সন্তবাণী সেথে গাইবা যায় যাহা অভম কৌ আমি ভজন এসব জিনিস ছাড়িকি মহারাষ্ট্রে গোটে মানে স্পেশাল গীত অছি যোটা কি পুরা মহারাষ্ট্রে গাইবা বাজাইবা যায় সেটা হচ্ছে নাট্য সঙ্গীত যেমতি আম ওড়িশার নাটক হুয়ে বা যাত্রা হুয়ে আমি তো যাত্রা কৌ মহারাষ্ট্র সেমতি নাটক হুয়ে আম সময়ের কথা কৌছি আজ কি 30-40 বর্ষ তলে সেতবে ব্যাকগ্রাউন্ড রে যেমতি আজকাল ফিল্ম রে ব্যাকগ্রাউন্ড রে অন্য জন গাউছি অন্য জন অ্যাকশন করছি রে বা লিপসিং করছি সে সিস্টম নথিলা যিয়ে রোল করছিলা সেই গাউছিলা তো মহারাষ্ট্র বি সেই সিস্টম ছিলা যিয়ে রোল করিবে সেই গাইবে আপাই আমার যে বাল গান্ধর জি সবুঠু বড় নাট্য সঙ্গীত যে গায়ক সিয়ে নিজে গোটে বহুত প্রতিষ্ঠিত আক্টর বি ছিলে সেমানে এতে মাত্রারে গীত শিখুলে এতে মাত্রারে গীতকে রিসর্চ করিকি জানুলে তাপরে নাট্য সঙ্গীত গাই পড়ুলে সেমতি নাট্য সঙ্গীত গোটে রাগ অছি এবং তার গোটে গাইবার শৈলী অছি আউ তার নাটকর যে বিষয় সে বিষয়কে নেই প্রতিপাদন করিবার গোটে ক্ষমতা মু মহারাষ্ট্র গোটে সবুঠ বহুত ফেমস গীত তা গাইকি আপনার শুনছি যে ছন্দ মকরন্দ হে ছন্দ মকরন্দ যে ছন্দ মকরন্দ হে ছন্দ মকরন্দ পিয়া মিলিন্দ মকরন্দ পিয়া মিলিন্দ মধুদেবন নন্দ সুচন্দ ছন্দ গে ছন্দ মকরন্দ হে ছন্দ মকরন্দ হে ছন্দ মকরন্দ হে ছন্দ মকরন্দ মানে মকরন্দ মানে যো আমি পরাগটাও কৌছে তো সেটা কু সে কলেকশন করিয়া কু সব জায়গা যাওছি তা ভিতরে অছি ওয়ার্ডিং কোন অছি রে রে ছন্দ মকরন্দ গে ছন্দ মকরন্দ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: প্রেজার করুচু নারী মহল।

64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ পরফেক্ট কনক্রিট চয়েস।

লিপ্টলি কইঞ্চঙ্ক অবদান অতুলনীয়। সেমানঙ্ক সুরক্ষা সংরক্ষণ বন্যপ্রাণী তালিকায় সিডুল ওয়ান প্রাণী ভাবে আম সরকার গ্রহণ করে সেমানঙ্কর সুরক্ষা সংরক্ষণকু দৃষ্টিরে রখি সরকার বন্যপ্রাণী তালিকার সিডুল এক প্রাণী ভাবে স্থানিত করছন্তি। সেমানঙ্ক সুরক্ষা পাই বহুবিধ পদক্ষেপ গ্রহণ করছন্তি। বাস্তব ক্ষেত্রে অনুধ্যান কলে 70 দশকরে হি বঙ্গোপসাগরর বিস্তীর্ণ বেলাভূমি বিশেষ করে সাতভয়া বাবুবালি দ্বীপ নাশ 1-2 এবং অগরনাশী হুইকিটোলা দ্বীপ বরুণী বেলাভূমি সেমানঙ্কর অস্থায়ী বাসঘর বলে আবিষ্কার করেছিল অস্ট্রেলিয়ার বিশিষ্ট প্রাণী বৈজ্ঞানিক ডক্টর এইচ.আর. বাস্টার্ড। 1975 আমেরিকার ওয়াশিংটন ডিসিঠে আন্তর্জাতিক কৃষি পরিবেশ সংরক্ষণ সংস্থা পক্ষ বৌড়া কুম্ভীর বংশ বিস্তার নিয়ে এক কর্মশালা আয়োজন করা ভিতরকনিকার প্রবাহিত নদী নাড়ে বসবাস করুয়া বৌড়া কুম্ভীর বংশ ধীরে ধীরে লোপ পাই আসুবার কর্মশালার বিস্তৃত আলোচনা হয়েছিল। এর কারণ খোঁজা কর্মশালার যোগ দিয়ে বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর এইচ.আর. বাস্টার্ডঙ্কু দায়িত্ব দিয়েছিল। ডক্টর বাস্টার্ড আম দেশের বিশিষ্ট কুম্ভীর বিশারদ ডক্টর সুধাকর করঙ্কু সাথে ধরে বিষধর সরীসৃপঙ্ রহণীস্থল ভিতরকনিকা গস্ত করে থরে সন্ধ্যায় বৌড়া কুম্ভীর জীবনশৈলী অনুধ্যান করা সময় সাগর তটবর্তী বাবুবালি দ্বীপকু শীতদিনের দেখা যাই লক্ষ লক্ষ অলিভ রিলে কইঞ্ছ সমূহ অণ্ডাদান করুবা দেখা পাই সে বিস্মিত হওয়া সহ সমগ্র বিশ্বক বিরল কইঞ্ছঙ্ এন্তুড়িশাল ভাবে গহিরমথার বাবুবালি দ্বীপকু ঘোষণা করে ফলে বিশ্ব পর্যটন মানচিত্র এক নূতন দিগন্তর পথ উন্মোচিত হয়েছিল। এসহ ডক্টর বাস্টার্ড আম সমস্ত কালজয়ী হয়ে যাই সেবেঠার আজ যে আমার আগন্তুক তথা সমুদ্র পরিবেশর বন্ধু অলিভ রিডলে কইঞ্ছ অতিথি সদৃশ হয়ে যাই। অতীতরে 2002-2017 পর্যন্ত রাজনগর বন বিভাগ তটরক্ষী বাহিনী মৎস্য বিভাগ পুলিশ বাহিনীর মিলিত সহযোগে গহিরমথা সমুদ্রকূলঠার 20 কিলোমিটর পর্যন্ত সামুদ্রিক অঞ্চলকু সামুদ্রিক অভয়ারণ্য ভাবে ঘোষণা করা যাইতিলা। সমুদ্রের কইঞ্ছমানক আগমন প্রজনন প্রক্রিয়া এবং অণ্ডাদান পর্যন্ত সময়কু সুরক্ষিত রাখিবা ট্রলর চলপ্রচলকু বন্ধ রাখা যাইতা। সামুদ্রিক কইঞ্ছ কেবল আম ওড়িশার গহিরমথা দেবী মুহাণ ঋষিকুল্যা বেলাভূমি ছড়া ভারতর মহারাষ্ট্র নীলগিরি বেলাভূমি বিদেশে কোস্টারিকা উপকূলের দেখা মিলিথান্তি। শ্রীলঙ্কার জাফরানা বেলাভূমির কেতেকাংশে মধ্যে অলিভ রিডলে কইঞ্ছ দেখা মিলতি। কইঞ্ছঙ্ সুরক্ষা জৈব বিবিধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সুরক্ষা এবং সংরক্ষণ আমরি উপরে নির্ভর করছে। পরিবেশক বঞ্চাই রাখা হলে কইঞ্ছঙ্ সুরক্ষা অত্যন্ত জরুরি। এ দিগরে কার্য করে আজ দিবস পালনের মুখ্য উদ্দেশ্য সাধিত হয়ে পার। তেমন মানব সমাজ পাই অলিভ রিডলে কইঞ্ছ প্রকৃতির অতুলনীয় দান বলে গ্রহণ করা পড়ব। আসন্তু সামুদ্রিক পরিবেশর সুরক্ষা কবচ এই কইঞ্ছ সুরক্ষা এবং সংরক্ষণ পাই সংকল্পবদ্ধ হওয়া।

সূচনা অনুযায়ী আইনর ধারা 33 এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাকে আধার করে এই চিঠা নিয়মাবলী প্রস্তুত হয়েছে। গত 11 তারিখে এই আইন প্রচলন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পাই আসন্তা জুলাই পহিলারু সবু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কার্যকরী করা স্থির হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কহিছন্তি বিশ্ব অস্থিরতা সত্ত্বে ভারতর অর্থনৈতিক ভিত্তিভূমি সুদৃঢ় রহিবা সহ রপ্তানি অভিবৃদ্ধি জারি রহিছি। নূয়াদিল্লীঠারে আজি গণমাধ্যমকু সম্বোধন করে শ্রী গোয়েল কহিছন্তি গত এপ্রিল মাসরে রপ্তানি ক্ষেত্রে দেখা দেইথিবা অভিবৃদ্ধি মে মাসরে মধ্যে বজায় রহিছি। সরকার সারর বর্ধিত মূল্যর আর্থিক বোঝরু চাষীঙ্কু সুরক্ষা প্রদান করিবা সহ এহাকু নিজে বহন করিছন্তি। আত্মনির্ভরতা এবং বিভিন্ন রাষ্ট্র সহ ভাগিদারিতা মাধ্যমে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে গতিশীল হেউছি। বিভিন্ন দেশ সহ স্বাক্ষরিত হয়েছিবা 9টি মুক্ত বাণিজ্য চুক্তিনামা এবং প্রধানমন্ত্রীঙ্ক সফল পঞ্চরাষ্ট্রীয় গস্ত এহাকু প্রমাণ করুছি বলি শ্রী গোয়েল কহিছন্তি। ব্যবসায় ক্ষেত্র পাই অনুকূল পরিবেশ সৃষ্টি করিবা লক্ষ্য নেই সরকার ভারত শিল্প বিকাশ যোজনা ভব্য আরম্ভ করিবে বলি সূচনা দেইছন্তি। এই যোজনা অধীনরে দেশব্যাপী 100টি শিল্প পার্ক প্রতিষ্ঠা করা যিবো শ্রী গোয়েল কহিছন্তি। 33,600 কোটির অধিক টঙ্কা ব্যয় অটকলরে ভব্য যোজনা কার্যকারী করা যিব। এই যোজনা মাধ্যমে রাজ্য সরকারঙ্ক সহযোগে সমস্ত সুবিধা সুযোগ থিবা শিল্প পার্ক নির্মাণ করা যিব বলি শ্রী গোয়েল সূচনা দেইছন্তি। হরমুজ প্রণালী উপযোগ প্রতিবন্ধক সত্ত্বে ভারত 76 দিন ধরে খুচুরা বিক্রি ক্ষেত্রে গ্যাস এবং তেল মূল্যক অপরিবর্তিত রক্ষিপারি। এই ক্ষেত্রে ভারত বিশ্বের একমাত্র প্রমুখ অর্থনীতি পালটিছি। সরকারি সূত্র মিলি সূচনা অনুযায়ী রুষ ইউক্রেন সংঘর্ষ এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণ বিশ্বস্তরের তেল বজারে সৃষ্ট আহ্বান সত্ত্বেও ভারত দেশবাসী আর্থিক বোঝর সুরক্ষা প্রদান করেছি। ইতিমধ্যে পেট্রোল এবং ডিজেল উপর কেন্দ্র সরকার 4 থর কেন্দ্রীয় উৎপাদ শুল্ক মধ্য হ্রাস করেছেন। সর্বশেষ শুল্ক হ্রাস যোগুঁ সরকার 30,000 কোটি টাকার রাজস্ব বোঝ বহন করেছেন বলে আকাশবাণী। চীনর উত্তর সাংসি অঞ্চলের কোইলা খনি বিস্ফোরণ ঘটনার মৃত্যু সংখ্যা 90 বৃদ্ধি পাইছি। গতকাল সকালে সেখানে এক কোইলা খনি বিস্ফোরণ ঘটি উদ্ধার কার্য এবার জারি রয়েছে। এপর্যন্ত 201 জন শ্রমিকঙ্ সুরক্ষিতভাবে উদ্ধার করা যাই সারিছি। চীন রাষ্ট্রপতি সি জিনপিং আহতঙ্ক সম্পূর্ণ চিকিৎসা পাই নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ নেই তদন্ত করা এবং আইন অনুযায়ী দোষীঙ্ক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা সে নির্দেশ দিয়েছেন। ইউক্রেনর উত্তর পূর্ব সহর সুমির পার্শ্ববর্তী অঞ্চলরে আজি রুষ পক্ষ ড্রোন আক্রমণ করা যাইছি। এতে জনকর মৃত্যু হয়েছে বেড়ে 9 জন আহত হয়েছেন। রুষর অক্তিয়ারে ইউক্রেনর লুহানস্ক অঞ্চল স্থিত এক কলেজ হস্টেল উপরে ইউক্রেন করেছে আক্রমণের জবাবে রুষিয়া পক্ষ এই পদক্ষেপ গ্রহণ করা যাইছি। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনঙ্ক নির্দেশক্রমে রুষ এই আক্রমণ করেছে সূচনা মিলিছি। তবে হস্টেল উপরে আক্রমণ যোগুঁ 11 জনকর মৃত্যু হয়েছিল। অন্যপক্ষে গত বিলম্বিত রাতে ইউক্রেন পক্ষের হয়েছিবা ড্রোন আক্রমণে রুষর এক তেল টর্মিনালে অগ্নিকাণ্ড ঘটিছি। উত্তরপ্রদেশের চান্দিনগর বায়ুসেনা ঘাটিঠারে ভারতীয় বায়ুসেনা পক্ষের এক মারুন বেরেট দীক্ষান্ত পরেড অনুষ্ঠিত হয়ে যাই। এসহ বায়ুসেনার স্বতন্ত্র সেনা আধিকারী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পরেডে বায়ুসেনার আসিষ্টাট চিফ অফ এয়ার স্টাফ অপরেশন স্পেস এয়ার ভাইস মার্শাল রাহুল গুপ্তা মুখ্য অতিথি ভাবে যোগদে অভিবাদন গ্রহণ করে প্রশিক্ষণ শেষ করে গরুড় কমাণ্ডঙ্ শ্রী গুপ্তা অভিনন্দন জনাই। পরবর্তী সময়ের সুরক্ষা আহ্বানর মোকাবিলা স্বতন্ত্র সেনার দক্ষতা নিরন্তর ভাবে বজায় রাখা উপরে শ্রী গুপ্তা গুরুত্ব প্রদান করেছেন। দিল্লির জামিয়ানগর অঞ্চলে জনে দলিত মহিলাকে অপহরণ গণদুষ্কর্ম এবং ধর্মান্তরীকরণ করা অভিযোগক জাতীয় মহিলা কমিশন নিজ আড়ু বিচার পাই গ্রহণ করেছেন। এ সংক্রান্ত গণমাধ্যম রিপোর্ট আধারে কমিশন এই নিষ্পত্তি। কমিশনর অধ্যক্ষ বিজয় রাহতকর ঘটনার তদন্ত এবং সময়োচিত কার্যানুষ্ঠান গ্রহণ করা দিল্লি পুলিশ কমিশনর নির্দেশ দিয়েছেন। 7 দিন মধ্যে বিস্তৃত কার্যানুষ্ঠান গ্রহণ রিপোর্ট দাখল করা কমিশনর অধ্যক্ষ শ্রীমতী রাহতকর চিঠি মাধ্যমে কমিশনরকু কহিছন্তি। রাজস্থানর দাণ্ডেওয়ালা অঞ্চলের অয়েল ইন্ডিয়া লিমিটেড এক নূতন গ্যাস ক্ষেত্র সন্ধান করেছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সূচনা দিয়েছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী পুরী কহিছন্তি দেশের ঘরোই শক্তি উৎপাদনক সুদৃঢ় করিবারে এহা সহায়ক হেব। শক্তি ক্ষেত্রে আত্মনির্ভর ভারত অভিযান অধিক ত্বরান্বিত হেব বলে মন্ত্রী।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনায় আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী।
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

0: তার ভাবনা আসিব,
1: আজ্ঞা
0: মু কাই সেতু বাদ যাবে,
1: সেইটা
0: বুঝলে
1: আজ্ঞা,
0: বয়সর ভাবনা সেটা তো মু বাদ যাবে নি,
1: সেইটা দিয়ে কিন্তু
0: কোন জিনিস বলবৎসর ভাবে তার ভিতরে
1: না
0: সম্পৃক্ত নথিলি,
1: হ্যাঁ
0: এইটা মোর কইবার কথা,
1: আজ্ঞা।
0: আউ গোটে কথা, মতে বস্তুত সুন্দর জিনিস ভাল লাগে, তেমন কোন সুন্দরী ঝিউকে মধ্যে খুব দেখুন কি অনুন বলে মু কইবেনি,
1: থ্যাঙ্ক ইউ,
0: কিন্তু মো ভিতরে কোন আবিলতা নথিলা।